0: पीएम फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले हैं।
1: मोर नाम मोनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरपेटा। खन तो हमारे धान खेती बालू खेती नष्ट हो नष्ट होले এইটো যদি পয়সা দেয় তেনেহলে আমার লাভ হয়, বাকিবোৰ খেতিয়কে করলে তেওঁলোকেও লাভটো পাব। সেইকাৰণে আমি যেনে পালো তেওঁলোকেও যাতে পায়।
2: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 144-47 লৈ কল করক।
4: ফসল বীমা করাওক, সুরক্ষা কবচ পাওক।
5: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
6: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
7: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগরী।
8: এই আকাশ।

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরটার জিথা বীরটা পড়িয়া বাংলি মদন শ্রীরংফার দেটপিনি ইংডেন থ্রকনের ক্যাপসা ঢিনকে লঙার তালনার চল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দিল্লি লালকিলা লং দেড আলামা ইংথুরসি স্বাধীনকে লং আর তালনার চল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কেবাং পেন লালকিলা লং আফ্রাংসি আফান বান্দে মাত্রা মালুন লুন্ল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নেশনাল ফ্ল্যাগ কাঙ্ক

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বি আংডেন এবং লাগে মিডিয়াম ভেবল মিটার্স ফারু ফ্লিরা ক্রে সিরা টকমর ফো কিলো হার্স লং ফারু ট্রক সিরা ইংকর এসির ক্যাব লাপেন এফ এম এলংকে ফারু সিরা ইসিরা টকবর ট্রক মেগা হার্স পিনিকে পাই

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু দনমার্লি ইন্ডিপেন্ডেন্ট ডে আফ্রাং আর্নি আফ্রাং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ডেডার আরাফান লাম থেকে যাইপন কার্বি আলাম লারপেন আরজিক লংপো

ইংডেং নেরকেপ কেপ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে কাতালনপন আর্নি আপ্রাঙ্গাজু প্রেসিডেন্ট সাংপি দ্রৌপদী মুরমু ডের আফান কাপানংপন কেজাইপন আলাম থে কার্বি আলাম লারপেন আর্জু ইকসেনাং নেলি কাচিং হন ডেট আরাত ইন্ডিপেন্ডেন্ট ডে কাতালনপন আর্নি আপ্রাঙ্গাজু নাংলিতুম কাদু কবিয়া ফান্তা নেলি বাংসু কাতালন পিয়া পুথাক নিং আহিরজুমি পেন কার্ডম পাজিরলু নন পেন পেনাং আঘন্টা আফি ইলিতুম ডেট ইন্ডিপেন্ডেন্ট মাতের আরেং কে লকারি ডেং পেন কে জকপন্তাং নিংকা নেরকেপ কেপ আলং আকিং কামচি জর্ডন পো ডেট আং তান কেডো কেডো আন ইন্ডিয়ান আরাত বাংসো কাতালন আরং বহং পেনসি আর্চুপনপন ইলিতুম আডেট আলামা ইলিতুম সলাজং আং থেকলু লপেন ইলিতুম কাছে পারকা পেনসি পাঞ্জার পনপন পাই পাইনি ফাইক্রে ফ ফারুক্রে সিরকেব রাপ্লি কেবরা ট্রক্সি আনিং কানপিনিয়ার নিসি পে ভারত কে বাং কাছারি পন আরি রেং পেন জকপন তাংলো কেডো আন ডেট আরাত ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া আকাই কে কেম বাং চেমান ইক নন ইলিতুম ভারত রাত আসু এমাং কাহেমান পন আভারসাই কাচিপাত কাজিপারি ডেং পন উন লাপেন ভারত আদেত আফান কেমেনাই আদেত কাপেমান পঞ্জি আনিং পেনসি সাইক্লেম নাংপু লাহেনল সোলাজং কেলং পন আলিপু চিপুথেকপু কেথেক সের চার্লি বাং লাপেন থান বাং কাচিং থুর লাপেন আনিং কেহাং সাইন্টিস্ট লাপেন ইঞ্জিনিয়ার সিয়াসাই পেন কাচিজু ডক্টর লাপেন সিয়াসাই কি কাচংদাত বাং ফু লাপেন সাই কাটি কি আতু মেথাং কাবর ই পেনসি কিকিম কেরাং আসাই ক্লেম বমলু কেথেক সের কাপাথু বাং হনসেরে বাং তোয়ার কেজা পন থেক বাং ফু রাত আফারমান সাই কেক্লেম রাত আদুলার বিচার কেদার পেন কাচিজু বিচার আসাই খি সিভিল আসাই খি চকাম আহিন কাচিপি দুন কেথেক বি সোশিয়াল ওয়ার্কার লাপেন স্বচ্ছতা অভিযান আসাই খি কেদ আন্তা ডেট কাচিং থু রাফানসি সাই ক্লেম বমলো আংতান আডেট আলং ডেট আমান কাপাথে দুন ইন্ডিয়ান এনআরআইস লাপেন এম্বাসাডর আসাই কেক্লেম বম ডেট আরাত আফান্তা নীলি চুরুপনলো কাচিং হন ডেট আরাত ইন্ডিপেন্ডেন্ট কেলং নিংকান ফারু কেচক সুরিহিনী রাপ্লি কেবরা ট্রক্সি আন বিকাশিত ভারত মাতে কাচিং তুরটাং ভারত কিকিম পন আফান ইলিতুম পেফ্রাং বমলু ইলি

arat pen ketok alang ilitum constitution rat aphansi pathik ponlo kaching 100 arat kenamtang ningkan kep susi anapor ilitum adet ki kechat pensi chingthorlo phurkimola pen kaching thora phansi aprang rdp ponlo mate kaching thora longke khamke ke do an asaya phan peprai ponlo ilitum adet mahatma jyotiba phule ningkan pharohini jayanti talon ponlo mahatma phule lapen kranti jyoti savitri bai phule ke rat along kang sai lok than lapen swarlo jakong kapang tang lapen kachingri pen kachingri pon ahin rd kachipidun ke thek binong ayushman bharat prime minister jana arogya yojana pending kanwang bangkoro trokep arara tum sikalak pho an aman anam pinang ni pin pen se kachelang pon avar sai pi ponlo Kisan credit card pen sai kati ki chainong kapang reng wo kapang reng lang o kapang reng la pen piju kapang reng ason son asai pen kachi ju bang phu bang phiatum achi the chi en unlo ili tum a det pirthe along ke thenai la pen ke menai digital infrastructure inthur pontanglo rong ru bang kang ke the ki bi akulat mate train ahor along ta digital payment pua sai pen du pontanglo pirthe along achi tim pen ake ong real time digital transaction ki bharat along si dubomlo ইলি তুম আদেট আলং হাইওয়েস ওয়াটারওয়েস রেলওয়েস লাপেন এয়ারওয়েস আর্জি পেন আকি মি কি কিম কেরাং আং পাংডাং পনলো লাহাই আসাই পেন উবি কি মিয়া তোমা ফান আভার সাই লাপেন আকি মিয়া কি মি ওরিং আসাই তা সনসে পন বমলো কাংহন দেট আরাত পিরথে কাপ্রে কাপ্রে আং কাং আলং আথামা লাপেন সলুক সদা কেডো পেন কেডো আন আদেট আলং তা বাংস আং থেকে রোপনলো লাপুসন আতম আহুতা ইলি তুম আদেট চকাম আহিন কে চাটনাই আক্রং পেন দামসি চকাম আহিন পেফ্রাং বমলো আত্মনির্ভর ভারত অভিযান পেন ইলিতুম দিহিন কাচিং থুর পেন দেট কেরাই কম আহিন আকলং থির পনলো কাচিং হন দেট আরাত পুঠিমি আখিয়া দাত আলং নন উভি কিমিয়াতুম তা ইলিতুম আহক কেলং আতেং সি আলং লিতুম তা আহক দুপঞ্জি ইলিতুম কাচকলেম চদাম আজয়নি নন কে বাংজি উভি কিমিয়াতুম আচাত আহিন তা তিকুক রক পনপে রেজিয়া ফান্তা পাতিনি নাংপু কাচিং হন দেট আরাত সোয়ারলুয়াতুম কাচারলি আহিন কে মেসেন আংথে কাচিপি দুন কে থেক লং সি নিলি নিং আরং পিকলো আলোকত সাই কাটি কি কাপিচুন পন কেপা আই আলং আকেরাপ কিপিদুন ড্রোন দিদি পেন্ডাং লক এয়ারফোর্স আলং ফাইটার কম্বেট লিডার কেমান আন কাপড়ে কাপড়ে কাহিন তা সোয়ার লুয়াতুম কাচিতু দুন বাদ বমলো ননহেজং গ্লাসগো আলং কাপিদোপন কমনওয়েলথ গেমস আলং ভারত কে কাদো কবি ফাই ক্রিকেথম সের আনং ই পেন নেরকেপ কে সোয়ার লুয়াতুম সি চড়াই পনলো সোয়ার লুয়াতুম মেথাং আকিং আলং কাচার্জাব আফাই তা বাদ বম টাংলো সেল্ফ হেল্প গ্রুপ আলং বাংকরোর কেপ সুসে সোয়ারলো আসং জাদু বাংকরোর কেথম সোয়ারলো আফান লাখপতি দিদি কাপেমান আফান তা আকেমাং বিপনলো সোয়ারলো আতুমাকে আলং কাচার জাপেন আপারা কাপড়ে কাপড়ে আহিন তা আফ্রাং জাপন বমলো দেট আলং কাদু কাবি আরমু আফাই আলং ফারুং বং ফান ট্রকেব্রাফ আরা তুমি আর্টা নিংকান ঠংকেব্রাফ আবের সিদু লা উভি কিমিয়াতুম ইলিতুম আদর কেডো নাই আখিয়া দাতলো ইলিতুম আদেট আরি সৈজাং আতুমকে কেথেক সের কেরে সের লাপেন সে কে কেদু তাং ননহেজং নিংকানি কইরানের কেপ আর্টা হামফাং আতুম সিনিংসং রকেট পাংজার পানসি লাহাই আংথে চিপি পনলো ইলি তুমা দেট আলং কে অংনাই আর মুয়া ফাই কে রিসো এজাং আতুম পুসিতামি আকেসারা ফাই তা বাদ বমলো সরকার আহিন পেন আকেসার আতুম আকাই আন সুসে কাপি মেসেন জি আফান পেনাং আকেং কাম দেংলো নিংকান ট্রক্সি কেপ লা পেন লা আন সুসে আর্টা আবাং ফু বাংকোরো ট্রক সুসে আরার আফান আনিংকানবাং সিকা লাখ ফো আনাকে জয় পেনসি কাচেলাং আবার সাই পিপনলো আকেসার আরা রাতুম আফান আনিং কাপারং লাপেন আমান আপেন কাপি দোপন ভেয়ারজি আফান কেডো আন আসরাত আসং জাতা চিরি নাংজি কাংহন আর দেট আরাত আহক পেট লাপেন কাংসাই আফান মুনিত আরন কারকান আজাকং আপুথা কেহাই আফান ইন্ডিয়ান আরন আতাং আফান ইলিতুম চেপারো কাপনলো কেদামতাং জাখং নিফাইং কইরা ট্রকার নি কার্গিল আফান কেহাই পন আরং আজি তালন পনলো বাংস আপ্রাং আরু নিফাই ট্রক্সি আর নি অপারেশন সিন্দুর আর নি রাইকম রাইকম আসং আতুম কাচেপেকলাং পন জাকং আংথে কাফান চিহুমরি পন উনলো ক্লেম্পার আসং আতু আফান বীরটা পালি পনলো নাহক লেডু পুসিতামে সাই লাংনো কে ক্লেম্পন আমু কি লং ভেটি ক্লেম্পার আসং আফান আদিমাক লং কে পেক আদেটা তুম আফান কেদামতাং আপর সিন্ধু জল সন্ধি মতে আলামদন আফান আংতান কি বিপন কক তা ইসি কেক্লারডং আকেং কামলো পেনাং আনিংকান পে নাক্সালাইট আতুম দেট রিংডক রিংনি আহিন কাপাতরা দুবমলো ভারত আফা নাক্সালাইট পেন কাপেজক পন্টা ইসি কি থেদুং আকিং কামলো ননকে নাক্সালাইট সলুক সদাক আকলাম আলং রেংডক রেংনিসি দুপনলো নীলি কাচিং হন্ডেট আরাত কেডো আন ভারত আরাত আতুম কাচিং থুর লাপেন কালানা হেনলো কাচিং থুর ভারত কে কিম আহক পেট আকে মাংলো ততাংতে দেট আফান কাচিং হন আনিং পেন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট আফান কাচিং থুর তাং ভারত কাপেমান আহিন মেথাং আফান চিপিলোনা কুরবাংথু জয় হিন্দ জয় ভারত

কার্ডম, কাচিং হন আসাম আরাত, বিনি কাংথি রানি নিলি নাংলি তুম দো আনারাত আফান নিং আক্লং পেন হিরজুমি নাং পাজির ইকলো, বিনি ইলি তুমা দেট ইংডেং রকনের ক্যাপ হেমপ্রেক কেলং আর্নি তালন আর চলো, বাংস ও ফুরকি মরনি ইলি তুম কেংকাম নাংকাচে ইয়রা পুঠা চেকে মলো, ইলি তুম হেমপ্রেক কেলংকে ফ্রিডম ফাইটার্স আতুম কেচে পাদু কেচে দান লাপেন আপ্রাণ কেচে পি আজয় নিল, বিনি ইলি তুম আলাং লিতুম আফান ইংডুক আর দম পেন চিকে মলনা, ইন্ডিয়া হেমপ্রেক আফান কেচে দান আপ্রাণ কেচে পি শহীদ ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষ চন্দ্র বোস, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পাটিল লাপেনটে লাল লালা রাজপত রায় আতুম দেদ আরাত আফান হেমপ্রেক কেপালং আফান পামাঠালো, আলং লিতুম আলং আসাম আলংটা লাসন অংডুং কাংটাং কাংসাক আমহাং নাংথেকলো লাপেন আলং লিতুম দেট হেমপ্রেক কেপালং আফান চেদান দনলো, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, দেশভক্ত তরুণ রাম ফুকন, শহীদ কুশল কুঁয়র, বীরাঙ্গনা কনকলতা বরুয়া, মণিরাম দেওয়ান, পিয়লি ফুকন, আসন আমলুক দেট স্বাধীন কে পালং আফান আপ্রাণ চিপিসি নংমে ওয়ানল, স্বাধীন আফান কেচে দান পেন পিনিয়ারনি আন আসাম দেট কেপাচিং থুরাহীন অংডুং আকেরাব পাজির টুন্ড, জ্ঞান শিক্ষা লামেট লুনকান কালচারের বিজ্ঞান কেপাঠু লাপেন সোশিয়াল সার্ভিস দো আন আহিনতা আসাম আরাত দেট আফান আমহাং পাঠেলো, পিনি দেট

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছো এটি পিণ্ডগান, গীতিকাৰ অম্বিকাগিৰি ৰায়চৌধুৰী।

0: আজির পবিত্র দিনটুত মই এক নতুন সংকল্পর কথা ঘোষণা করিব খুজিছো। অহা পাঁচটা বছরত বিকশিত অসম 2047 এই শিরোনামেরে 50,000 কোটি টাকা আমার রাজ্যের বিভিন্ন মূলধনী কামত বিনিয়োগ করার বাবে আমি সংকল্প গ্রহণ করেছো। রাজ্য সরকারে অহা 4টা বছর অসমৰ রাস্তা, অসমৰ বিদ্যালয়, অসমৰ চহৰীকৰণ, গ্রাম্য অঞ্চলৰ উন্নতি, এই আটাইবোৰ বিষয়ে খামৰি রাজ্য সরকারে নিজের পুঁজির পৰা 50,000 কোটি টাকা ব্যয় করার বাবে আমি এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর এই সময়সার ভিতরতে অহা 5 বছর ভারত সরকারেরপরাও আমি 1,00,000 কোটি টাকার সম্পদ বা ধন রাখি মূলধনী ব্যয়ের বাবে আনিবলৈ আমি সংকল্প লৈছো। অর্থাৎ 2026 চনৰ পৰা 2031 চনলৈ এই 5 বছর অসমৰ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টৰ বাবে আমি গণি গণি 1,50,000 কোটি টাকা আমি ব্যয় করিম স্বাধীনতা দিবসৰ পতাকার তলত থিয় হৈ সেই সংকল্প আমি আকৌ এবার গ্রহণ করেছো।
1: রাজ্যবাসীর ভূমির অধিকার সুনিশ্চিত করা, অরুণোদয়, মহিলা উদ্যমিতা আৰু অসম মালা 4.0 জৰিয়তে ৰাজ্যখনৰ আন্তঃগাঁথনি নিৰ্মাণ তথা সৰ্বাংগীন উন্নতিৰ কথা ডক্টৰ শৰ্মাই তেখেতৰ ভাষণত উল্লেখ কৰে।
0: শ্ৰদ্ধা ৰাইজ, যোৱা বিধানসভাত আমি এক সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিলোঁ যে আমাৰ মঠ মন্দিৰ দেৱালয়ৰ আশে পাশে মাত্ৰ অসমত 3টা প্ৰজন্ম বাস কৰা ব্যক্তিয়েহে মাটি কিনা বেচা করিব পারিব। এই আইন সফলভাবে গৃহীত হওয়ার পিছত আজি মই ঘোষণা করিব খুজিছো যে আমার রাজ্যের 40টা রেভিনিউ সার্কুলার অর্থাৎ 40টা রাজচক্র, সেই রাজচক্রর 3টা প্রজন্মর বাসিন্দা সকলেহে মাটি কিনা বেচা করিব পারিব। ইয়ার জড়িয়ে অসমৰ থলুৱা আৰু খিলঞ্জীয়া ৰাইজৰ ভূমিৰ অধিকাৰ আমি শক্তিশালী কৰিব পাৰিম আৰু আমাৰ অসমীয়া ৰাইজৰ, অসমবাসী ৰাইজৰ ভূমিৰ অধিকাৰ আমি সুনিশ্চিত কৰিব পাৰিম। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আমাৰ ৰাজ্যৰ বাবে অৰুণোদয়, মহিলা উদ্যমিতাৰ লগতে ৰাজ্যৰ পৰিকাঠামো নিৰ্মাণ আমাৰ বাবে এক উল্লেখযোগ্য দায়িত্ব। অসম মালা 4.0 জৰিয়তে আজির এই স্বাধীনতা দিবসের তিরঙ্গ পতাকার তলত থিয় হৈ মই নতুনকৈ আৰু 6,000 কিলোমিটার অসম মালার পথ নির্মাণ করার সংকল্প ঘোষণা করেছো। বাইহাটা চারিআলির পৰা তেজপুৰলৈ 4-লেনযুক্ত পথ, গুৱাহাটী বিমানবন্দৰৰ পৰা জালুকবাৰীলৈ এলিভেটেড করিডর, পলাকবাড়ি খোয়ালকুচি, ধুবুরী ফুলবাড়ি, মাজুলী যোরহাট আর মরিগাঁও দলঙর মাজত সংযোগী দলঙর নির্মাণের কাম দ্রুত গতিত আগবাড়িছে। শিলচর গ্রিনফিল্ড বিমানবন্দর, রূপসি বিমানবন্দরের আধুনিকরণ আর গুয়াহাটী বিমানবন্দরত মালবাহী ব্যবস্থার এক পরিকাঠামো হিসাবে নির্মাণ করার ক্ষেত্র আজি আমি তীব্র গতিত আগবাড়িছো। জলবিদ্যুৎ, সৌর শক্তি, তাপবিদ্যুৎ আর শক্তি সংরক্ষণত বৃহৎ বিনিয়োগের জড়িয়ে আমি অসমক সেউ শক্তির ভান্ডার হিসাবে নির্মাণ করার কামত আমি দ্রুত গতিত আগবাড়িছো।
1: 80 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপন কার্যসূচীর সঙ্গে সংগতি রাখি অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগে আয়োজন করা সাংস্কৃতিক কার্যসূচীয়ে উপস্থিত দর্শকক আনন্দ দিয়ে।

মই খাসিয়া মই জয়ন্তিয়া দফলাবর অকা মই সিংহ ভয়ামর মিরি হোন খিরিয়া দেখা বিজয়ী আহোম কছারি কোচর।

নিয়েছিল পর্বতে পাহাড়ে জ্বলিতে উচ্চকি হাম্য মৈত্রীর ময়েই রনুয়া চাহ বাগিচার ময়েই বনুয়া নহমিয়া মই মনসিঙিয়া থলুয়া নেপালী নৃত্য কুশলী মণিপুরিয়াও ময়।

রূপে এক নতুন ক্ষেত্র মুক্তি হয়ে পড়েছে আর নতুন প্রযুক্তির প্রতি পলতে আমাক প্রত্যাহ্বান জানাইছে আর সেইভাবে দেশক কেবল বিশ্বর বাবে এখন বাজার হিসাবে গড়ি তুলিলে নহব, আমি উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠিব লাগিব। আমি ইউপিআই আর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্র নিজের দক্ষতা প্রমাণ করেছো আর সমগ্র বিশ্বক আমার শক্তির পরিচয় দিছো। এতিয়া ভারতে ডিজিটাল পাবলিক টেকনোলজিক বিশ্বর চুকে কোণে বিয়পাই দিব লাগিব আর নেক্সট জেনারেশন কমিউনিকেশন টেকনোলজির নেতৃত্ব প্রদান করিব লাগিব। মেড ইন ইন্ডিয়া 6G যাতে দেশের প্রতিটি কোণতে উপলব্ধ হয় হে আমার লক্ষ্য হব লাগে আর আমি এই দিকত কামর গতি বৃদ্ধি করিব লাগে। লগতে ইয়ার বাবে আমার প্রচেষ্টা কোনো গুণেই কম হব না লাগে। এয়া হল সপ্তধারার চতুর্থ শক্তি গতি হক। এই গতি শক্তির জড়িয়তে দেশের ভিতর নির্বচ্ছিন্ন দ্রুত সংযোগের উপর আমি গুরুত্ব দিব লাগিব। লগতে দেশের শহর সমূহকে হাই স্পিড রেলেরে আমি সংযোগ করিব লাগিব। আমাক আধুনিক হাইওয়ে লাগে, জলপথ লাগে, এয়ারপোর্ট লাগে আর মাল্টি মডেল লজিস্টিক ব্যবস্থার প্রয়োজন। আমার বাবে বন্দরবুর কেবল সামগ্রী উঠুয়া নমুয়া করা অথবা পৃথিবীর জাহাজবুর আহি লঙ্গর পেলুয়া ঠাই নহয়। আমার বন্দর সমূহ লই আমি বন্দর কেন্দ্রিক উন্নয়নের দিকত আগুয়াই লৈ যাব লাগিব। আমার সপ্তধারার পঞ্চমটো শক্তি হল রক্ষা শক্তি বা প্রতিরক্ষা শক্তি। প্রতিরক্ষা শক্তির গুরুত্ব সকলো ফালৰ পৰাই আছে। প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভর হওয়াটো কিমান জরুরি হেয়া এতিয়া ভারতে অনুভব করেছে আর বিশ্বই অনুভব করেছে। ইয়ার অবিহনে এতিয়া আন কোনো গত্যন্তর নাই। বিশ্বর দেশসমূহে যেতিয়া কেবল নিজের স্বার্থর কথা চিন্তা করেছে তেনে স্থলত ভারত কেবল বিশ্বর বাবে এখন বজার হয়ে থাকিব নোৱাৰে। আমি প্রতিরক্ষা ক্ষেত্র সম্পূর্ণরূপে আত্মনির্ভর হয়ে নেক্সট জেনারেশন ডিফেন্স টেকনোলজির বিকাশ ঘটাই গ্লোবেল সাপ্লায়ার হওয়ার দিকত লক্ষ্য স্থির করে আগুয়াই যাব লাগিব। আমি ড্রোন আর কাউন্টার ড্রোন সিস্টেম বিকশিত করে হাইপারসনিক ডিফেন্স টেকনোলজির ক্ষেত্র নেতৃত্ব লব লাগিব। ইয়ার লগতে সাইবার সুরক্ষার দিকতো গুরুত্ব দিব লাগিব, যি আজি প্রতিটি পরিয়ালর বাবে সমস্যা হয়ে পড়েছে। এয়াও প্রতিরক্ষার এটা এনেকা ক্ষেত্র যত আমার যুব প্রজন্মর সামর্থ্যক আমি দেশ তথা সমগ্র বিশ্বর বাবে ব্যবহার করিব পাৰো। আমার সপ্তধারার ষষ্ঠ শক্তি হল গ্রিন ইকনমি আর ব্লু ইকনমি, যিবুরে গ্রিন জবরু জন্ম দিয়ে। আমি গ্রিন হাইড্রোজেন, রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্টোরেজ, গ্রিন মোবিলিটি আর গ্লোবেল স্কেলত গ্রিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্র আমি সফলতা অর্জন করবই লাগিব। সমগ্র বিশ্বই যেতিয়া গোলকীয় উষ্ণতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে আমি তেতিয়া সেইবোৰৰ সমাধানৰ পথ বিচাৰো। আমি এই সমস্যাবোৰৰ সঠিক সমাধান আগবঢ়াই আহিছো আর ভারতে আজি এক বৃহৎ সেউজ আন্দোলনের দিকে আগুয়াই গৈছে। ভারতের ওসর ব্লু ইকনমির বাবেও এক বিশাল সুযোগ আছে। আমার এক বিশাল উপকূলীয় অঞ্চল আছে, ব্লু ইকনমির বাবে ইয়াত বহুতো সুযোগ আছে। মীন পালন, উপকূলীয় পর্যটন, সামুদ্রিক প্রযুক্তির দরে এনে বহুতো ক্ষেত্র আছে যত আমি আগুয়াই যাব পারো। ভারতে যেতিয়া সপ্তধারার কথা কয় তেতিয়া আমার সপ্তম ধারাটো হল ভারতের সফট পাওয়ার আর পৃথিবীর বাবে ইয়ার এক বিশেষ গুরুত্ব আছে। এয়াই হয়েছে ভারতের সফট পাওয়ারর শক্তি, যুগে সমগ্র বিশ্বকে ভারতের হইতে সংযুক্ত করে রাখিছে। যুগ আজি এক নতুন শক্তি হয়ে পড়েছে আর ভারতের প্রতি বিশ্বর আস্থা বৃদ্ধির অন্যতম কারণলৈ পরিগণিত হয়েছে। ভারতের ওসর আস্থার কেন্দ্র আছে আয়ুর্বেদ আছে আর হোলিস্টিক হেলথ কেয়ারর সুন্দর ব্যবস্থা আছে, লগতে আছে হিল ইন ইন্ডিয়ার দরে এক শক্তিশালী মুভমেন্ট। আমি এতিয়া আমার এই সামর্থ্যক লৈ সমগ্র বিশ্বতে প্রভাব বিস্তার করিব পারো। আমার হ্যান্ডিক্রাফ্ট হোক অথবা আমার সংস্কৃতি, চলচ্চিত্র, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, VFX, এনিমেশন, গেমিং আর ডিজিটাল কন্টেন্টর জড়িয়ে আমার বিশ্বজয় করার সামর্থ্য আছে। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডর ক্ষেত্র বিশ্বত ভারতে নিজের আধিপত্য প্রদর্শন করিব পারে। আমি ইয়াক এক বিশ্বজনীন সামর্থ্য হিসাবে বিকশিত করিব লাগিব। আজি ভারতে ওয়েব সামিটক এক অতি বৃহৎ শক্তি প্রদান করেছে। সমগ্র বিশ্বই লাহে লাহে ভারতের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সামিটর বাবে অপেক্ষা করে থাকা হয়েছে আর ই ভারতের সফট পাওয়ার তথা ভারতের ক্রিয়েটিভ জগতক সমগ্র বিশ্ব হইতে চিনাকি করাই দিব। মরমর দেশবাসী সকল, ভারতের উচর বিশাল বনজ সম্পদ আছে। আমার 100 কৈও অধিক

রাষ্ট্রীয় উদ্যান আছে। ইয়াত প্রচুর সম্ভাবনা আছে যদিও বিদেশী পর্যটক আকর্ষণের ক্ষেত্রে আমি এতিয়াও পিছ পড়ি আছো। আমার সফট পাওয়ারের জড়িয়ে পর্যটক সকলক ভারতের প্রতি আকর্ষিত করার এয়া এক সুযোগ, আর এই সামর্থ্যক আমি বিশ্বর আগত লাগে। শীঘ্রে এই কামটো করিব লাগিব, লগতে ভারতক ক্রীড়ার ক্ষেত্র পৃথিবীর ভিতরতে আকর্ষণীয় করে তুলিব লাগিব। বিশ্বর ক্রীড়া প্রতিযোগিতা সমূহ ভারতত কিয় হব নোৱাৰে? কনসার্ট ইকোনমি আজি দ্রুত গতিত বৃদ্ধি পাইছে, আর ই দেশের যুব প্রজন্মর বাবেও বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে পড়ছে। বিশ্বর প্রতিগী শিল্পীয় তেওঁলোকৰ জীবনত এদিন নহয় এদিন ভারতত নিজের কনসার্ট করবলে বিচারে। এয়া এক ডাঙর সুযোগ, ইয়াক সঠিকভাবে সুচল করবলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলিব লাগিব। বন্ধুসকল, সপ্তধারার এই সাতটা শক্তি অর্থাৎ সপ্ত শক্তির উদ্দেশ্য কেবল এটা খণ্ডত প্রগতি করাটাই নহয়, বরঞ্চ এক হলিষ্টিক এপ্রোচর হইতে আমি কাম করিব লাগিব। আমি রাষ্ট্রর বাবে যি লক্ষ্য লৈ আগুয়াই গৈছো, যি উচ্চাকাঙ্ক্ষা লৈ আগুয়াই গৈছো, সেই মাত্রাক অতিক্রম করার দিকত আমি কাম করিব লাগিব। মরমর দেশবাসী সকল, মই কিছুমান কথা কৈছো, কিন্তু মই ইয়াত কয়ো এখোজ আগুয়াই চিন্তা করছো। মই দেশখনের সামর্থক আর কিছু সক্রিয় করব বিচার। সরকারের দ্বারা কেতিয়াও এখন দেশ নচলে, বরঞ্চ দেশের প্রতিগী নাগরিক একগুট হলেহে দেশ এখন শক্তিশালী হয়। আমি কি এনেদরে ভাবিব নোৱাৰো যে জি ফর্চুন 500-র কথা আমি ইমানকৈ শুনো অহা এটা দশকত সেই ফর্চুন 500-র তালিকাত 50টা কোম্পানি ভারতরে কিয় নহব? এইটো আমার লক্ষ্য কিয় হওয়া উচিত নহয়? আজির সময়ত ব্যাংকিং খণ্ডটো যথেষ্ট বিকশিত হয়ে উঠিছে। বিশ্বর শীর্ষ ব্যাংক সমূহর ভিতর ভারতের ব্যাংকর পতাকা কিয় উড়িব নোৱাৰিব? ভারতের ব্যাংকিং খণ্ডও আগুয়াই যাব লাগে। বিশ্বর শীর্ষর 5টা ব্যাংকর ভিতর ভারতের এটা ব্যাংক থাকাটো প্রয়োজন। ভারতের ফার্মা খণ্ডর দিকত আমি বহুত কাম করছো, কিন্তু এতিয়া সময়ের এয়াই আহ্বান। বিশ্বর 5টা বৃহত্তম ফার্মা কোম্পানির ভিতর ভারতরও অন্তত এটা বা দুটা ফার্মা কোম্পানির নাম থাকা উচিত। ভারতে সেই তালিকাত নিজের স্থান দখল করিব লাগে। ল ফার্ম সমূহ আছে, রেটিং এজেন্সি সমূহ আছে, গতি এতিয়া সময়ের আহ্বান এয়া নহয়নে যে গ্লোবেল লিডারশিপ আমার হাতত থাকা প্রয়োজনীয়? আমার ওসর প্রতিভা আছে, সামর্থ্য আছে, আর আমার এক সুদীর্ঘ ইতিহাসও আছে। বিভিন্ন ভাষা সমূহের উপর আমার দখল আছে, গতি আমি বিশ্বত উপনীত হব লাগে। আমার কোনো কনসাল্টিং ফার্ম বা একাউন্টিং ফার্ম বিশ্বর শীর্ষ কোম্পানি সমূহের ভিতর কিয় থাকিব নোৱাৰে? ভারতের টেকনোলজি কোম্পানি সমূহ সমগ্র বিশ্বর ভিতরতে শ্রেষ্ঠ হওয়াটাই আমার লক্ষ্য হওয়া উচিত। আমার ব্র্যান্ড সমূহ এনেকুৱা হব লাগে যিয়ে পৃথিবীর মানুষক আকর্ষিত করে। আমার ব্র্যান্ড সমূহ আমার পরিচয় হোক আর সমগ্র বিশ্বর বাবে ভারত গন্তব্যস্থান হয়ে পড়ক, সেই দিকত আমি কাম করিব লাগিব। আর ইয়ার বাবে মই রাজ্য সরকার তথা স্থানীয় স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান সমূহক জানাব বিচাৰো যে ভারত সরকারের এতিয়া দায়িত্ব হয়েছে যে আমি আমার সংস্কারের গতি বৃদ্ধি করব। 2048 সনের লক্ষ্যর হইতে সংগতি রাখি আমার ব্যবস্থা সমূহ বিকশিত করব। আমি অতীতর নীতি নিয়ম অনুসরি চলিব নোৱাৰো। আমি অনাগত সপোনবোৰৰ হৈতে সংগতি রাখি নতুন নীতি নিয়ম গঢ়িব লাগিব। আর মই দেশবাসীক আশ্বাস দিছো যে পরিশ্রমের কোনো ত্রুটি নরখাকৈ আমি বিকশিত ভারতের সপোন বাস্তবায়িত করিমেই। আমি সকলোৱে মিলি একেলগে আগবাড়িব লাগিব। সেয়া কেন্দ্রীয় সরকারেই হোক, রাজ্য সরকারেই হোক বা উদ্যোগ খণ্ডই হোক, আমি সকলোৱে একগোট হৈ আগুয়াই যাব লাগিব। আমি অহরহ সংস্কার করে থাকিব লাগিব, সংস্কার প্রক্রিয়াক আমি আগুয়াই লৈ যাব লাগিব। মই আগতেও কৈছিলোঁ যে আমি রিফর্ম কোনো বাধ্যবাধকতার বাবে নহয়, বরঞ্চ নিজের সংকল্প তথা দৃঢ় বিশ্বাসের জড়িয়ে নির্ধারিত লক্ষ্যত উপনীত হবলৈ কৰি আছো। মরমর দেশবাসী সকল, যেতিয়া মই বিকশিত ভারতের কথা কওঁ, দেশক দ্রুত গতিরে আগুয়াই লৈ যোৱাৰ কথা কওঁ, তেতিয়া ইয়াৰ জড়িয়ে আটাইতকৈ লাভান্বিত কোন হব? এই সকলো প্রচেষ্টার আটাইতকৈ ডাঙৰ সাধক কোন হব? যদি কোনোবা প্রকৃত সাধক আছে, তেন্তে তেওঁলোক হৈছে দেশৰ যুব প্রজন্ম। তেওঁলোকেই হৈছে মোৰ দেশৰ যুব শক্তি। বিকশিত ভারতৰ এই যাত্রাত যুব প্রজন্মৰ এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেবল সিমানেই নহয়, বিকশিত ভারতৰ দ্বারা আটাইতকৈ লাভান্বিত হব দেশৰ এই যুব প্রজন্ম। আর সেইভাবেই আমি বিকশিত ভারতের লক্ষ্যত যুব প্রজন্মক সাঙুরি আগুয়াই যাব লাগিব। যুব প্রজন্ম

সর্বোচ্চ অগ্রাধিকার দি আগবাড়িব লাগিব আর বিগত 10-12 বছর সেই দিকত বহুতো কাম করা হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া আজি সমগ্র দেশতে 2.5 লাখতকৈও অধিক রেজিস্টার্ড স্টার্ট আপ গড় লৈ উঠিছে। দেশের যুব প্রজন্ম এতিয়া কেবল নিজে কাম করায় নহয় বরঞ্চ বহুতো লোকক সংস্থাপনও দিছে। ভারত সরকারে 1 লাখ কোটি টাকার ইনোভেশন ফান্ড ঘোষণা করেছে। মই দেশের যুবক যুবতী সকলক কব বিচার যে আপনাদের নিজের সপনবুর আগুয়াই আহক, সম্পদর কোনো অভাব হবলে দিয়া নহব। আপনার মেধা আর চিন্তা শক্তির সামর্থ্য বৃদ্ধি করবলৈ এই 1 লাখ কোটি টাকার এক সুব্যবস্থা আমি ইতিমধ্যে করে দিছো। গবেষণার ক্ষেত্র নতুন সুযোগের সৃষ্টি হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার জড়িয়ে লাভ করা সুলভ দরের ডাটায় যুব প্রজন্মক শক্তিশালী করেছে। পৃথিবীর ভিতরতে যদি কোরবাত আটাইতকৈ সুলভ মূল্যর ডাটা পোৱা যায় তেন্তে হেয়া ভারততে পোৱা যায়। আমি স্কিল ইন্ডিয়ার দরে রাষ্ট্রীয় কার্যসূচী হাতত লৈছো, মহাকাশ খণ্ডক মুক্তি করে দিছো, রাষ্ট্রীয় ড্রোন নীতি প্রস্তুত করেছো, খেলো ইন্ডিয়া নীতি গড়ি তুলিছো। বিগত 35 বছরে দেশত নতুন শিক্ষা নীতি নাছিল, এতিয়া আমি নতুন শিক্ষা নীতি আনিছো আর ইয়ার দ্বারা মধ্যবিত্ত সকল উপকৃত হয়েছে। মই আপনার 2004 চনের পৰা 2014 চনলৈ এক পরিসংখ্যা দিব বিচার। 2014 চনলৈ দেশত 3.5খনতকৈও কম বিশ্ববিদ্যালয় আছিল আর আজি মাত্র 10-12 বছরতে প্রায় 650খন নতুন বিশ্ববিদ্যালয় সংযোজিত হয়েছে। আমি প্রায় 1000-র সীমা আসবলৈ গৈ আছো। আনহাতে 2014 চনের আগলৈকে মেডিকেলর আসনের সংখ্যা আছিল মাত্র 400। আজি সেই পরিস্থিতি সম্পূর্ণ সলনি হয়েছে। প্রায় 850লৈ মেডিকেলর আসন বৃদ্ধি হয়েছে। কেবল সিমানেই নহয়, বিদেশের বিশ্ববিদ্যালয় এতিয়া ভারতলৈ আহিছে। ভারততে যুব প্রজন্মই যাতে বিদেশের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করিব পারে তারও ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। আমার দেশের যুব প্রজন্ম যাতে শৈশবতে টেকনোলজির প্রতি আকর্ষিত হয় আমি সেই দিকটো কাম করে আছো। আর সেইভাবেই আমি প্রায় 10,000 অটল টিঙ্কারিং ল্যাব সরু সরু শিশুসকলের হাতত অর্পণ করেছো, যাতে ইনোভেশন আর টেকনোলজির প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। বিগত 12 বছরত আমি যুব প্রজন্মর বাবে বহুতো নতুন পথ মুক্তি করেছো। আপনাদের নিশ্চয় দেখিছে যে আমি স্টার্ট আপ খণ্ড কিদরে অগ্রাধিকার দিছো। ভারতের প্রাইভেট স্টার্ট আপ খণ্ডর মাত্র 28 বছর গড় বয়সের যুব প্রজন্মই পৃথিবীর ভিতরতে প্রথমবারের বাবে পুনপটিয়া প্রচেষ্টাতে নিজাকৈ স্যাটেলাইট আর রকেট লঞ্চ করে দেখাইছে। তেওঁলোকে সচাকৈ এক ডাঙর কাম করে দেখাইছে। আজি আমার দেশত প্রায় 2.5 লাখতকৈও অধিক রেজিস্টার্ড স্টার্ট আপ আছে। আমি যাওয়া কিছুদিনের আগতে এআই ইম্পেক্ট সামিটেরও আয়োজন করেছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণ অতি দ্রুত গতিত বৃদ্ধি পাইছে। লাল কিল্লার পৰা মই দেশের যুব প্রজন্মর বাবে এক ঘোষণা করিব বিচাৰো। আমি সিদ্ধান্ত লৈছো যে অহা এবছরের ভিতৰত 1 কোটি যুবক যুবতীক এআই স্কিলর প্রশিক্ষণ দিয়ার কাম আমি করিম, যাতে আমার দেশের যুব প্রজন্মই এআইৰ পৃথিবীখনতো নেতৃত্ব দিয়ার সামর্থ্য গড়ি তুলিব পারে। মোর বন্ধুসকল, বায়ু ইকনমি হয়েছে এক নতুন ক্ষেত্র। 2014 চনের আগতে এটা সময় আছিল যেতিয়া দেশত মাত্র 60,000 কোটি টাকার বায়ু ইকনমির কাম হয়েছিল। মোর দেশের যুব প্রজন্ম, আপনাদের এক আচরিত কাম করে দেখাল। যেতিয়া নীতি সঠিক হয় আর লক্ষ্য স্পষ্ট থাকে তেতিয়া যুব শক্তিয়ে নিজের সামর্থ্য কেনেদরে প্রদর্শন করে সেয়া সচাকৈয়ে অতুলনীয়। 2014 চনের আগতে যি ব্যবসায় মাত্র 60,000 কোটি টাকার আছিল, আজি সেই বায়ো ইকনমির ব্যবসায় 20 লাখ কোটি টাকাত উপনীত হয়েছে। 2009-10 চনের সেই সময়সার কথা আছিল। আমার দেশত তেতিয়া মাত্র 25 লাখ ইলেকট্রিক ভেহিকল বিক্রি হয়েছিল। আসলতে 2009-10 চনত মাত্র 1.5 লাখ ইলেকট্রিক ভেহিকল হে বিক্রি হয়েছিল, কিন্তু এই 25-26 চনত 25 লাখ ইলেকট্রিক ভেহিকল বিক্রি হয়েছে। মরমর দেশবাসী সকল, এভিয়েশন সেক্টরও মোর যুব প্রজন্মর বাবে অতি দ্রুত গতিত আগবাড়ি গৈছে। নতুন এয়ারপোর্ট আর নতুন নতুন বিমান পথসমূহে নিযুক্তিত নতুন সুযোগের সৃষ্টি করেছে। লগতে মেইনটেনেন্স আর মেরামতির বাবেও দেশত বুজন পরিমাণের দক্ষ মানব সম্পদর প্রয়োজন হয়েছে। আমি মেড ইন ইন্ডিয়ার অধীনত বিমান নির্মাণের দিকত সফলতা অর্জন করেছো। মেড ইন

India Defense Transport Aircraft C-295 সফল উড়ন সম্পন্ন হয়েছে। বন্ধুসকল, আমার দেশের যুব প্রজন্মর বাবে কেবল বিমানেই নহয়, ড্রোনেও এক ডর কাম করে দেখাইছে। গাঁও সমূহ ড্রোনের দ্বারা স্বামিত্ব যোজনা সফলভাবে রূপায়িত হয়েছে। প্রায় 3.5 কোটি পরিয়াল এই আসনির লাভান্বিত হয়েছে, আর ইয়ার ফলত প্রায় 140 লাখ কোটি টাকার সম্পত্তি ঘুরাই পয়া গেছে। মানুষে ব্যাংকর পৰা ঋণ লৈ নিজাববিয়াক ব্যবসায় বাণিজ্য করব পাৰিছে। দেশবাসী সকল, আমার মধ্যবিত্ত পরিয়ালর বাবে বর্তমান এক ডাঙর বুজার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, হয়েছে কোচিং ক্লাসর প্রতিযোগিতা আজিকালি।

তেন্তে তেওঁলোকক এক প্রতিষ্ঠিত পরিয়াল হিসাবে গণ্য করা নহব। দরিদ্র মধ্যবিত্ত পরিয়ালর কথা চিন্তা করি তেওঁলোকৰ খরচ রাহি করবলৈ আৰু পরিয়ালৰ ওপৰত যাতে কোনো আর্থিক বোঝা নপরে সেই উদ্দেশ্যে আমি যুব প্রজন্মক বিভিন্ন পরীক্ষার বিনামূলীয়া অনলাইন কোচিং প্রদানের সিদ্ধান্ত লৈছো। আমার ওসর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার আছে, আছে উৎকৃষ্ট প্রতিভা আর শিক্ষক, এই সকলো সম্পদক একগোট করে আমি দেশের নবপ্রজন্মক বিনামূলীয়া কোচিং প্রদানের বাবে এক সম্পূর্ণ নেটওয়ার্ক গড়ি তুলিবলৈ উলাইছো। মরমর দেশবাসী সকল, মই সদায় এটা কথা কই আহিছো যে যিয়ে খেলে তেওই বিকশিত হয়। যেতিয়া মই ক্রীড়া খণ্ডর কথা কও, আজি ভারতে সমগ্র বিশ্বর ভিতরতে ক্রীড়া ক্ষেত্রত নিজের এক সুকিয়া পরিচয় গড়ি তুলিবলৈ সক্ষম হয়েছে। এতিয়া ক্রীড়া ক্ষেত্র সমূহত ভারতের রাষ্ট্রীয় সংগীত প্রতিধ্বনিত হয়, ভারতের তিরঙ্গা এতিয়া সকলোতে উড়ি থাকা দেখা যায়। খেলো ইন্ডিয়া গেমস, ইউনিভার্সিটি গেমস, উইন্টার গেমস, বিচ গেমস, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, ক্রীড়ার বাবে কোচিং আর স্পোর্টস মেডিসিনের লগতে ক্রীড়ার বাবে নিউট্রিশনের দরে এই সকলবোর বিষয়ত ভারতে এতিয়া পারদর্শিতা দেখুয়ার দিকত আগবাড়িছে। যুব প্রজন্মর বাবে ই এক সম্পূর্ণ নতুন ক্ষেত্র হিসাবে গড়ি উঠিছে। কোনোবা যদি খেলুৱৈ হব নোৱাৰে তেন্তে তেওঁৰ বাবে ইয়াৰ সা সুবিধা আৰু সহযোগী ব্যৱস্থাটো এতিয়া এক বৃহৎ কৰ্মক্ষেত্ৰ মুকলি হৈ পৰিছে। ক্ৰীড়া জগতত ভাৰতৰ প্ৰদৰ্শন ক্ৰমান্বয়ে উন্নত হৈ আহিছে আৰু আমি 2036 চনত অলিম্পিক আয়োজনৰ ক্ষেত্ৰত এক শক্তিশালী দাবীদাৰ হিচাপে থিয় হবলৈ গৈ আছো। লগতে 2030 চনত ভাৰতে কমনৱেলথ গেমছ অনুষ্ঠিত কৰিবলৈ গৈ আছে। বন্ধুসকল, অলিম্পিকের যিবোৰ খেল অনুষ্ঠিত হয় তাত প্রায় 40 প্রকারের খেল থাকে আর প্রায় 325-350 প্রতিযোগিতা অলিম্পিকত অনুষ্ঠিত হয়। আর মোর মরমর দেশবাসী তথা যুব প্রজন্মর বন্ধুসকল, আপনার জানি দুঃখিত হব, মই আপনার সহায় বিচারিছো, মই আপনার প্রত্যাহ্বানের লগতে আহ্বান জানাইছো। 30-25টা ইভেন্টর ভিতরের 2/3 খেলত ভারতে কতো স্থান নাপায়, আমার কোনো উপস্থিতি না থাকে আর আনকি আমি যোগ্যতা অর্জন করবলেও সক্ষম নহ। আমি সিদ্ধান্ত লৈছো যে 2036 চনত যে অলিম্পিক অনুষ্ঠিত হব আমি বিচাৰো যে সেইখন যাতে ভারততে হয়। কিন্তু 2036 চনতে যিবোৰ ক্রীড়া শৈলীত আজি ভারতে খেলা নাই, যিবোৰত ভারতে এতিয়াও যোগ্যতা অর্জন কৰিব পৰা নাই আৰু যিবোৰ প্রতিযোগিতাৰ পৰা ভারতে এতিয়ালৈকে নিজকে আঁতৰাই ৰাখিছে, সেই 3/4 এতিয়া আমালৈ অপেক্ষা কৰি আছে। ভারতে এতিয়া সেইবোৰৰ ওপৰত বিশেষ গুৰুত্ব দিব আৰু ইয়াৰ বাবে আমি এটা টেলেন্ট হান্ট অভিযান চলাব বিচাৰো। যদি আমাক 2036 চনৰ বাবে খেলুৱৈ প্রয়োজন হয় তেন্তে আজি যিসকল 5, 10, 15 বছৰ বয়সৰ যুৱক যুৱতী ল'ৰা ছোৱালী আছে আমি তেওঁলোকৰ ওপৰত অধিক মনোযোগ দিব লাগিব। সেইভাবে 5-15 বছর বয়সের শিশুসকলের মাজত ক্রীড়া প্রতিভা বিচারি উলিয়াবলৈ গাঁয়ে গাঁয়ে চরে চরে আর প্রতিখন স্কুলতে এই অভিযান চলোৱা হব, এটা টেলেন্ট হান্ট অভিযান চলোৱা হব, যত শিশুসকলের মাজত থাকা প্রতিভা বিচারি উলিওয়া হব আর তারপর তেওঁলোকক বিশেষ প্রশিক্ষণ প্রদান করে দেশের হয়ে খেলা দক্ষ খেলুৱৈ হিসাবে গড়ি তোলা হব। মোৰ মৰমৰ যুৱ বন্ধুসকল, আজি দেশের সম্মুখত বিশেষকৈ আমার দেশের নবপ্রজন্মর নিচাযুক্ত দ্রব্য এক অতি ভয়াবহ সংকট হয়ে থিয় দিছে। নিচামুক্ত ভারত গড়ি তোলাটো আমার সকলোরে এক সামূহিক দায়িত্ব হওয়া উচিত, যাতে আমার উজ্জ্বল ভবিষ্যতের আমার নবপ্রজন্ম মানসিক আর শারীরিকভাবে শক্তিশালী হয়, আমার যুবশক্তির সামর্থ্য দেশের উপযোগী হোক, সেইভাবেই নিচামুক্ত ভারত গড়ি তোলাটো অত্যন্ত প্রয়োজনীয়। যোৱা কেইদিনমানত মাই ভারতের স্বেচ্ছাসেবক সকলে দেশের NGO সমূহে, দেশের সামাজিক সাংস্কৃতিক সংগঠনবোৰে আর দেশের আধ্যাত্মিক ব্যক্তিসকলে ঐক্যবদ্ধ হয়ে নিচামুক্ত ভারতের 100 সপ্তাহের এক কার্যসূচী নির্ধারণ করেছে। এই অভিযান 100 সপ্তাহ ধরে চলিব আর মই প্রতিটো পরিয়ালকে আহ্বান জানাও যে আপনালোকও এই অভিযানের অংশীদার হোক, আপনালোক ইয়ার সহিত জড়িত হোক আর দেশের নিচামুক্ত ভারতের সপোন বাস্তবায়িত করবলৈ আগবাড়ি আহক। মোর মরমর দেশবাসী সকল, একবিংশ শতিকাত দেশের সম্মুখত যিবোৰ পুরনি প্রত্যাহ্বান আছে সেই প্রত্যাহ্বানবোৰ শেষ করাটো অতি অপরিহার্য। নক্সালবাদ, মাওবাদে লাখ লাখ যুবকর ভবিষ্যৎ ধ্বংস করে দিলে,

খেল পথারতেই হোক বা স্টেম এডুকেশনের বাবে নামভর্তির প্রক্রিয়াতেই হোক সর্বত্রে আজি আমার কন্যা সকল আগবাড়ি গৈছে। আজি আন কি দেশের সেনা বাহিনীটু এনডিএই পড়া উত্তীর্ণ হওয়া আমার কন্যা সকলে অতি গৌরবরে দেশের সেনা বাহিনীক নেতৃত্ব দিয়ার সামর্থ্য প্রদর্শন করেছে। মোর কন্যা সকলের শক্তি কেনে ধরনের হেয়া জানে নে? মই অলপতে আনন্দর একটা সেমিকন্ডাক্টর প্লান্ট লৈ গৈছিল। তাত আদিবাসী কন্যা সকলের লগতে দেশের বিভিন্ন প্রান্তর পর অহা কন্যা সকলে কাম করে আছে। তেওঁলোক এনেকুয়া গাঁৱৰ পৰা আহিছিল যত পাসপোর্ট কি হয় সেই কথা তেওঁলোকে জনায় নাছিল। সেই কন্যা সকল বিদেশ লৈ গৈছিল প্রশিক্ষণ লৈ ঘুরি আহি আজি তেওঁলোকে চিপ নির্মাণত জড়িত হৈ আছে। তেওঁলোকর মাজত মই যি আত্মবিশ্বাস দেখিলো মই সঁচাকৈয়ে তার দ্বারা যথেষ্ট প্রভাবিত হৈছিল। আর আমি 3 কোটি ভগ্নিক লাখপতি দিদি হিসাবে গড়ি তোলার যে লক্ষ্য স্থির করেছিল আমি ইতিমধ্যে সেই লক্ষ্য অতিক্রম করেছো। এতিয়া আমি 6 কোটি লাখপতি দিদি সৃষ্টি করার লক্ষ্যর দিকে আগবাড়িছো। 3 কোটি নতুন লাখপতি দিদি হওয়া মানেই হল মাতৃশক্তির জড়িয়তে গ্রাম্য অর্থনীতিত এক বিশাল পরিবর্তন আহিবলৈ গৈ আছে। মোর মরমর দেশবাসী সকল, আজি পঞ্চায়েত পৌরসভা আর পৌর নিগমত আমার মহিলা সকলে বৃহৎ সংখ্যাত জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব লৈ দেশক সঠিক পথ প্রদর্শন করে আছে। তেওঁলোকে বিভিন্ন সমস্যার সমাধান করেছে আর অতি সক্ষমভাবে নেতৃত্ব আগবাইছে। আর এই কথাকে মনত রাখি আমি সংসদত নারী শক্তি বন্দন অধিনিয়ম গৃহীত করেছিল। কিন্তু কিবা নহয় কিবা কারণত 40 বছর ধরে এই স্বপ্ন সদায় রাজনৈতিক উড়িয়া উড়ির বলি হয়ে আহিছে। মই আজি লাল কিল্লার প্রাচীরের পৰা ত্রিরঙ্গ পতাকার চাঁদ থিয় হয়ে দেশের সকল রাজনৈতিক দলের ওসর প্রার্থনা জানাইছো আর এই বিষয়ে অনুরোধ জানাইছো। আহক সেই মহিলা সকলের সামর্থ্যক সন্মান জানাই তেওঁলোকর শক্তির আরাধ্য হোক, মহিলা সকলের মর্যাদা রক্ষার বাবে আগবাড়ি আহক। আর শীঘ্রে মাতৃ ভগ্নী সকলে বিধানসভা লোকসভা 33% আসনের জড়িয়ে প্রতিনিধিত্ব লাভ করে আর ভারতের নীতি নির্ধারণের ক্ষেত্রে নিজের অবদান আগবাব পারে হেয়া নিশ্চিত করব। এয়া সময়ের আহ্বান আর মই প্রতিটি রাজনৈতিক দলক পুনর্বার অনুরোধ জানাইছো, আহক মহিলা সংরক্ষণ কার্যকরী করে মহিলার সম্মান বৃদ্ধিত আপনার জড়িত হোক। ইয়ার প্রশংসা লোক, ইয়ার কৃতিত্ব লোক, কিন্তু মোর মাতৃ আর ভগ্নী সকলক তেওঁলোকৰ প্রাপ্য অধিকার প্রদান করক। মোর মরমর দেশবাসী সকল, বিকশিত ভারতের সংকল্প তেতিয়াহে পূরণ হব যেতিয়া বিকাশ সমাজের অন্তিমগৰাকী ব্যক্তির কাষলৈ গৈ পাব। 2014 চনের আগতে মাত্র 25 কোটি লোকর হে সামাজিক সুরক্ষার কভারেজ আছিল, মাত্র 25 কোটি লোকর ওসর। বন্ধু সকল, যা 5-7টা দশকত মাত্র 25 কোটি লোকর ওসরহে এই সুরক্ষা আছিল। আমি মাত্র এটা দশকর ভিতরতে 100 কোটি দেশবাসীক সামাজিক সুরক্ষার কবচ প্রদান করেছো। আয়ুষ্মান ভারত আসনির জড়িয়ে 70 বছর বয়সের উপরের বৃদ্ধ সকলের বাবে আজিও 5 লাখ টাকা পর্যন্ত বিনামূলিয়া ঔষধের ব্যবস্থা করা হয়েছে। ইয়ার ফলত কোটি কোটি পরিয়ালে এক বৃহৎ সকাহ লাভ করেছে। আর এই আয়ুষ্মান কার্ডর বাবে দেশের দরিদ্র জনসাধারণের প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। যি ধনরাশি ঔষধ আর অস্ত্রোপচারের নামত খরচ হবলগিয়া আছিল সেই ধনরাশি রাহি হয়েছে। সেই সকল দরিদ্র আর মধ্যবিত্ত পরিয়ালর লোক, মোর মরমর দেশবাসী সকল, আজি একটা কামর বাবে মোক আপনার সহায়ের প্রয়োজন হয়েছে। মই আপনার সকলোরে ওসরত একটা সহায় বিচারিছো। মই বিচারো যে দেশের সকল যুব প্রজন্মই এই ক্ষেত্রে আগভাগ লৈ নেতৃত্ব প্রদান করক। আপনার 1 বা 2 ঘন্টা সময় ব্যয় করে করা কামে দেশক এক বৃহৎ শক্তি প্রদান করবলৈ গৈ আছে। আপনার এনে ভাব হব পাৰে 1-2 ঘন্টাত মই দেশের বাবে কি করব পারি, কিন্তু মই কৈছো আপনার এক বৃহৎ শক্তি হবলৈ গৈ আছে। আর সেইভাবেই প্রতিখন ঘরতে তেনে এক পরিবেশ সৃষ্টি হওয়া উচিত। বর্তমানে দেশত লোক পিয়লর কাম চলি আছে, সেন্সাস তথা জনগণনার কাম চলি আছে। আর এই জনগণনা কেবল একটা সংখ্যার পরিসংখ্যা নহয়, এই সূক্ষ্ম বিবরণের অধ্যয়নের পরাই দেশক আগুয়াই লৈ যাওয়ার বাবে বিভিন্ন নীতি পরিকল্পনা সমূহ প্রস্তুত করা হয়। দেশক আগুয়াই লৈ যাবলৈ ই এক রূপরেখা প্রস্তুত করে আর সেইভাবে সকল তথ্য সঠিক হওয়া অতি প্রয়োজনীয়। কেতিয়াবা সরকারের ফালের পৰা যি সকল প্রতিনিধি আহে তেওঁলোকে ইমানেই খরখেদা করে যে